হামাক আশওয়ারম আল্লাহই থিং ইলাহং করে ইলাহকে বনমিহং কাফির ওয়জকং কাশওয়ারে ইক্কাওয়ন্ত ইলাহ মেনুই এহং ইলাহ কোনওয়ে এউরেং ইবনা বুনুং মুঠা নুদি নামা হামাক আশওয়ারং এউরেং তেরেং কাফির মিহুন ভেন দেনি আযাব লিবেন কং কাশওয়ারে

হাসায় নবিয়া আশায় একলে গফান আব্বা ওয়ালে বিফতং ঈমান ওয়া খমগা বিনম একা ফিরনি একুরিং খমগে নহিফি হে এহনে খমগো এগ তেরেং গিনমি হুননি ফাসকুন নে

নামি হন্নার টাকা আল্লাহ হালাল কুরব্বা ফাওয়া রাঙ্গাল খান থাকা আই থাকেতে তেব্যামি হুম হারাম নু কুরাশে আদি তেব্যামি হুম হাদ্দু ফাহান আলা নু দাসে হামা কাশ্বরুম হাদ্দু ফাহান আলা দা মি হুম দেখে আল্লাহ লোভে ওডিগেন নুয়েতে

ওয়াশে নুবাখান্তগে গিনাকাম তিবা আজায়ব খলিয়েস নুবাখান্তকাই রাঙ্গাল খান্তং হাম হামাবে গেন্নে নুয়ে এ বুদ্ধিগা আহলুবেরিন্নে ফাহে তিয়াবা মিহুং আল্লাহ তাকওয়াবের ওয়াশে এই তিয়াবা মিহুং দিন্নাবা নসিব লিমট্টকায়।

সাইবা আয়, ওয়াসাইলা আয়, হামি আয়, মিতাকেদি হরমাত্তেরি তাকেদি খামগা আল্লাহ লব্বা ফাই নোয়ে এহেনে কমক খাফির মিহু আল্লাহ মেদু দৌতং হদা উড়েতে আদি এগে তেরেন গিনা মিহুন্নাকান নুইসনে।

বাবা লব্বা ফাওয়া ফুতশায় রসুলা আঙ্গবা গোতত্তবাবান তেবা মিহু অন্নাশে এউরেন বুনেফিনম এউরেম বুনেতে তিমাম্মেঙ্গে খাব ফেং উলুনীতি তিমাম্মেন্ন ফেনুনু গৈ তিমাম্মেন্ন ফুদে ফাহে এউরেঙ্গে খাব ফেন্নি এভ্যেস এচ্ছেন্নু দন্ন আদি তেদুমগু লিবিগেন্নুয়া ভয়কম গা ভী নমবে সেজে।

0: এওরেং হেকি বাস আদা কুরাং ওই গোতুগা আদা কুরমা গ্যা খাম বডি এগোতে নুয়াতা এওরেঙ্গে হুয়ায় ফাহ হুয়া রাদ্দু এগেং আথুয়ে দানে খামা এওরেম বীরুয়েতি উং গ্যা খাম বডি বেশ এগোতে ফাহে তিয়া ব্যামি হুঁ আল্লাহ তাকওয়া বিরুয়াশে আদি তিয়া ব্যামি হুঁ আডওয়াহাশে ফাসিকুই মি হুঁ না আল্লাহ থেদমাগেন নুদাক্কাওয়ানেতে
1: কীরিত গুরুয়ান গদিব তরজমাই মিয়দ মিগেনস্তিনি সূরাতুল মাইদা ফানসাস ইবন আয়াতুম ফশাগিন ই সূরাতুগে সতেক আবন আয়াতুগে নিয়লা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: আডওয়াসাউন তিয়গিন্দমনি তিয়বিফলুঙ্গে দীনি মুর্শিদ
3: দীনুগে আডু দীনুগে আডু

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নামাজ কি এনামাদ গোয়ালেবে থানুগা এনামাদ আদা করুম বরম মুহিম আলকামে নামাদ ফরু নামাদুগে জামাআতুগা করেবিগিন দিউমাকি এই মুমিন তাকুন টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি তেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল কুরং এদে কামাবানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তাক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতি রিওয়াশ তেবামিহুম গে নবিয়া গে সুন্নতি কি এই তেবামিহুম গে নবিয়া ইয়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম বে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়া গুত মিসকিতুগা এ আলোকান আদা কোরা হুশকামে জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়াতা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদ কোরা কাম ওয়ানামা তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুম গে নবিয়াগে আমুরফল একলেগ ফানুগে হিদায়াতা একলেগ ফানুগে সুন্নতা খিলাফে ফে তিয়াবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানামা তিয়াবামিহুম মগু ফরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিগ কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবি বেকলুঙ্গে বিষ্ণু ফুড়ু এবেকলু মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্কত দেববা তরবিয়ত কুরবওয়া ফাওয়া গই এহেন কামুন এবেকলু বিষ্ণু এডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদ আদা কুরমা টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদ আদানু কুরমকি এই মুনাফিউকমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গুতু এহেন কামুন সাহাবি বেকনুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এ বেকনুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়া তিবে এহেন বেগে একালে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি মিহেকু ফিরু কিফাওয়েস নুয়াত দেমিহেগে আতলফ কুরেবিগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউন হুটে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته।

হামাকাশ্বরম আল্লাহই থিং ইলাহং করে ইলাহকে বনমিহং খাফির বজ্জকং কাশ্বরে ইক্কাওয়ন্ত ইলাহ মেনুই এহং ইলাহ কুনুয়ে এউরেং এবনা বুনুং মুঠা নুদি নম হামাকাশ্বরং এউরেঙ্গে তেরেং খাফির মিহুন ভেন দেনুই আজাব লিবেন কং কাশ্বরে।

হাসায় নবিয়া আশায় একলে গফান আব্বা ওয়ালে বিফতং ঈমান ওয়া খম গা বিনম একা ফিরনি একুরিং খম গে নহি ফিহে এহনে কমগো এগ তেরেন গিনমি হুননি ফাসকুন্নে।

নাক টাকা আল্লাহ হালাল কুরব্বা ফাওয়া রঙ্গল খান থাকা আই থাকেতে তেব্যা মিহু হারাম নু কুরাশে আদি তেব্যা মিহু হাদ্দু ফাহান আলা নু দাসে হামা কশ্বরুং হাদ্দু ফাহান আলা দা মিহুন দেখে আল্লাহ লোভে ওড়গেন নুয়েতে

আসে, নুবাখান্ত গিনাকাম তিবা আজাইব খলিয়াস, নুবাখান্ত রাঙ্গাল খান্তং হাম হামাবে গেন্নে নুয়ে, এ বুদ্ধি গাহলুয়ে ফাহে তিয়াবামি হুম আল্লাহ থাকুয়াবের ওয়াশে, এই তিয়াবামি হুম দিন্নবা নসিব লিমটকায়।

সাইবা আয় ওয়াসাইলা আয় হামি আয় মিতাকেদি হরমাত্তেরি থাকেদি খামগা আল্লাহ লব্বা ফাই নোয়ে এহেনে কমক খাফির মিহু আল্লাহ মেদু দৌতং হদা উড়েতে আদি এগে তেরেন গিনা মিহুন্নাকান নুইসনে।

0: এওরেং হেকি বাস আদা কুরাং ওই গতুগা আদা কুরমা গ্যা খাম বডি এগোতে নুয়াতা এওরেং গে হুয়া ফাহ হুয়া রাদ্দু এগেং আতুয়েধান খামা এওরেম বীরুয়েতি উং গ্যা খাম বডি বেশ এগোতে ফাহে তিয়াবামি হুঁ আল্লাহ তাকওয়া বিরুয়াশে আদি তিয়াবামি হুঁ আডুহাশে ফাসিকুই মি হুন না আল্লাহ থেদমাগেন নুদাক্কাওয়ানেতে
1: কীরিত গুরুয়ান গদিব তরজমাই মিয়দ মিগনেস্তিনি সূরাতুল মাইদা ফানসাস ইবন আয়াতুম ফশাগিন ই সূরাতুগে সতেক আবন আয়াতুগে নিয়লা তরজমা বিদাল দেবফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ।

Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah. Namadaki e namaduge sabun argumenge kuffafata fuhevigen diumuge itura argumenna tabii gutum ve safta her kamuge warabodu ehitri kame libbade kame tibefunna egiwada ganwana fadan komme faru namada kattaka argumen toharatu libigane argumen mitiben jeni safta her kamuge batiga Rasulullah sallallahu alaihi wasallam ekelege fanuge sahabina sawal korvani mi namadu ge hikumen hamu ko deuma gutum hadith korvani tiyabamin ge terem mi hako emi hege gege dorumati ga onna fengandaka duala ku fasfaharo eri e fenganun ena hina gen fikama vanama ena kibaga evves kuni milakamen hunna nehije endu ga sahabe bekalun dannawani nuneke nuhunna nate نبی صلی اللہ علیہ وسلم حدیث کروانی نماد کی افد اچھکے اے نماد کے سوابوں اے نگے امہا فافتا فہیوگن دانے کمک کمگا وے این کم لبتی اخونا اختنے نمادن ارگل میں فروات روان اے بچے نکم وسنوا نبوی می ارشادو گامی وا ইরশাদ বাসফুলং আলগুলমেননা লিবিগেন্দা রীতি ফিলাওল কিহা ইবরেতরেতো আলগুলমেন গেতেরে মিহ কোরেয়া দুয়াল ফাসফাহরো ফেমওয়ারা তোহিরুম ফাদান এ নামাদ আলগুলমেন ফাফাতাকুম দুরকদ দিনুমা এহিতরিবেদে হামে হেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরবানি মিহা নামাদান আননা ইরুগা এনে কুরেফাওয়া ফাফাতান এনেগে বলুগা এনেগে কুন্ডুমতিগা হরে ena ena madan ahumu ge sawbun ena maduga ena ada kura ruku ge sawbun nuwata sajida ge sawbun ena ge konduga nuwata ena ge bolugawa faafata faabagin ohigende hema efada gotek galgun menna misal jassawani nabiyya sallallahu alaihi wasallam algun menna mikamu ge muhimmukan handan koddeva algume mina maada shawguri koddem gotun insanaaya misalun fasiya kamauga visnigendane kamattaka وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته

ইমান তিয়া দেবা মিহুংগে মচ্চা কিয়ামত দুয়াহুং আলিফানুগে হুলুতকাই ভেরিফাওয়া লয়ে ফনুওয়া নেতে ফাহে তিয়া বা মিহুন্না নাসরে নুলিবে নেতে।